ছড়াইয়া বছলাবা হাতিনে দেখনা দিন খেলে দিন খেলে নুদাদা চোখে নেও বৌদাদা দিনে দেখনা সাকুরে দিনে দেখনা শিখুরে মানুনে শিখুরে নিয়া চাইয়া চাইয়া দ ফানুনে সাকুরে চাইয়া দ হাই ফানুনে দখল দুইয়াহি মানুনে দখল দুইয়াহি মাগে রানী দৌবুটি বব টাংলাই দু হাই ফাখরে নে আয় ফারও খে ফাচিবা গ্রাউজ ফাইগার হি